0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ମାନସ କୁମାର ଦତ୍ତ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: AIR at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শ্রোতা বন্ধু, টান খরারে বাহারকু যাআন্তু নাহি, হালুকা ফিকা ঢিলা সুতালুগা ব্যবহার করন্তু, ঘরে পরদা টানন্তু, রাত্রি ঝরকা খোলা রখন্তু, যেতে সম্ভব থন্ডা পানিরে গাধান্তু, শোষ নথিলে মধ্যে প্রচুর থন্ডা পানি পিয়ন্তু, ওআরএস পাউডার কিংবা ঘরে উপলব্ধ পানীয় যথা লসি, ঘোল দহি, তোরাণী, লেম্বু পানি প্রচুর পরিমাণে পিয়ন্তু, গরিষ্ঠ খাদ্য খাঁতু না, চা কফি মাদক দ্রব্য ও কার্বনযুক্ত থা পানীয় ব্যবহার করতু না। যদি বাহারক যা পড়ে সাথে কলা চশমা, জোতা, চপল ও ধলা ছতা বা টোপি ব্যবহার করতু, সাগরে পা বোতল নেওয়া ভুলতু না। ভীষণ খরারে বিশেষ করে দিন 11টা ঠার দিন 3টা পর্যন্ত শারীরিক পরিশ্রম করতু না। বাহারে কাম করুলে ছতা বা টোপি ব্যবহার করা সহ ওদা গামুছার মুন্ড বেকক ঘোড়াই রাখতু। বন্দ গাড়ি ভিতরে ছোট পিলা ছাড়ি আসন্তু না। গৃহপালিত পশু পক্ষী মানুষ ছাইরে রাখতু ও পা পিবা দিন্তু। শারীরিক অসুস্থতা অনুভব কলে তুরন্ত ডাক্তর পরামর্শ নিয়ন্তু। আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। এথর শুণন্তু কতটি ওড়িয়া আলবম গীত। কার্যক্রমের প্রথম শিল্পী পূর্ণিমা, গীত রচনা করেছেন স্বরূপ নায়ক, সঙ্গীত সরোজ নন্দ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী এট 90 সাল কি আওয়াজ, দিল সে দিল তক নন স্টপ ধমাল, পুরানি আদে নয়া জোশ হ্যায়, দেশ কা রেডিও আব ভি বস হ্যায়, আকাশবাণী কে গৌরবময় 90 সাল।

শ্রোতা বন্ধু আসন্তু এবে জানি নেবা আজি দিনর বিশেষত্ব সম্পর্কে কিছু তথ্য। আজি হেউছি ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। শ্রোতা বন্ধু, খাদ্য জনিত রোগগুড়িক এক প্রমুখ বিশ্ব বোঝ হয়ে রয়েছে, যা স্বাস্থ্য, জীবিকা, শিক্ষা এবং অর্থনীতিকে প্রভাবিত করুথিবা অতি কমরে 200 রোগর কারণ হেউছি। তথাপি সেগুড়ি প্রায়তঃ প্রতিরোধ করা যাই পারিব। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস 2026 বিষয়বস্তু বোঝরু সমাধান পর্যন্ত সবুঠি নিরাপদ খাদ্য রোগ এর বোঝ এবং জীবন হরাইবা উপরে তথ্য কিপরি কেন্দ্রিত এবং মূল্য প্রভাবশালী সমাধান দিগরে কার্যকু মার্গদর্শন করে পারিব তাহা উপরে আলোকপাত করে। নিরাপদ খাদ্য কেউ খাদ্যজনিত বিপদ সর্বাধিক ক্ষতিকারক তাহা বুঝিবা সহিত আরম্ভ হুয়ে। জনস্বাস্থ্য বোঝ এবং এর কারণগুড়ি মাপিবা দ্বারা দেশ এবং অংশীদার মানে প্রমাণ আধারিত কার্যগুড়ি প্রাথমিকতা দিয়ে পারিবে, হস্তক্ষেপকু লক্ষ্য করে পারিবে এবং যেউঠারে সেমানকর সর্বাধিক প্রভাব পড়িব সেঠারে সম্বল ব্যবহার করে পারিবে। প্রতিবর্ষ জুন 7 তারিখরে FAO এবং WHO বিশ্বব্যাপী সরকার, নাগরিক সমাজ, শিক্ষানুষ্ঠান এবং অংশীদার মানক সহিত বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করতে। খাদ্য সুরক্ষাকে এক সহভাগী অধিকার এবং দায়িত্ব ভাবে উপস্থাপিত করতে এবং সামূহিক কার্যপাই আহ্বান করতে। এই দিবস নীতি নির্ধারক, খাদ্য ব্যবসায় বৈজ্ঞানিক এবং গ্রাহক মানুষ সহযোগ এবং রাজনৈতিক প্রতিবদ্ধতা মাধ্যমে খাদ্য সুরক্ষাকে সুদৃঢ় করা, জীবন সুরক্ষা সমৃদ্ধিক সমর্থন করা এবং এক সুরক্ষিত ভবিষ্যৎ গঠন করা সংগঠিত করে। 2026 বিষয়বস্তু বোঝরু সমাধান পর্যন্ত সবুঠি সুরক্ষিত খাদ্য কার্যকু মার্গদর্শন করিবারে এবং তথ্য এবং বিজ্ঞানের ভূমিকা উপরে গুরুত্বারোপ করে। 7 জুন পূর্বরু প্রকাশিত WHO নূতন খাদ্যজনিত রোগ আকলন অভিযান এবং এর ঘটনাবলী এক দৃঢ় প্রমাণ আধার প্রদান করা যাব। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস হেউছি শিখিবা, সমাধান বাণ্টিবা এবং সমস্ত সুরক্ষিত খাদ্য প্রতিবদ্ধতা নবীকরণ করিবার এক সুযোগ। তেবে 2026 থিম রয়েছে বোঝরু সমাধান পর্যন্ত সবুঠারে সুরক্ষিত খাদ্য। শ্রোতাবন্ধু, সরকার এটিরে কণ করে খাদ্য সুরক্ষাকে এক নিরন্তর প্রাথমিকতা ভাবে নিশ্চিত করা, নীতি এবং কার্যক্রমগুড়ি দীর্ঘকালীন যোজনায় সামিল করা, উপলব্ধ ভার আকলন এবং অন্যান্য তথ্য ব্যবহার করে বিপদগুড়ি শ্রেণীবদ্ধ করা এবং প্রতিরোধ কার্যগুড়ি প্রাথমিকতা দেওয়া, সম্বলগুড়ি যেউঠি সেগুড়ি সর্বাধিক আবশ্যকতা অছি সেগুড়ি নির্দেশিত করা, প্রভাবশালী বিপদ পরিচালনা পদক্ষেপগুড়ি মার্গদর্শন করা এবং প্রগতি ট্রক করা প্রমাণ ব্যবহার করে খাদ্যজনিত রোগ পর্যবেক্ষণ এবং খাদ্য পর্যবেক্ষণ মাধ্যমে তথ্য সংগ্রহ সুদৃঢ় করা। শ্রোতাবন্ধু, এই বাবদে খাদ্য ব্যবসায় করে নূতনতম খাদ্য সুরক্ষা অভ্যাস এবং উদীয়মানে বিপদ উপরে কর্মচারী তালিম এবং শিক্ষাকে সুদৃঢ় করন্তু এবং খাদ্য সুরক্ষা কার্যক্রমের সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করন্তু, যেপরিকি ভালো অভ্যাস যেউথিরে কোডেক্স অভ্যাস সহিতা অন্তর্ভুক্ত, উৎপাদন ঠারু ব্যবহার পর্যন্ত খাদ্য সুরক্ষা বিপদগুড়ি চিহ্নট এবং নিয়ন্ত্রণ করা এবং পরিচালনা করা প্রযোজ্য বিপদ বিশ্লেষণ এবং গুরুতর নিয়ন্ত্রণ বিন্দু HACCP ব্যবহার করন্তু। খাদ্য সুরক্ষা বিপদগুড়ি নিরীক্ষণ করা এবং উন্নতিগুড়ি ট্র্যাক করা ব্যবসায় মধ্যে তথ্য ব্যবহার করে প্রমাণ আধারিত খাদ্য সুরক্ষা কার্যক্রম কার্যকরী করন্তু। এই সংক্ষেপে স্বাস্থ্য বৃত্তিগত মানে কণ করে অধিক বোঝ থাকা অঞ্চলগুড়ি ভালভাবে চিহ্নট করা খাদ্যজনিত রোগর নিদান, ক্লিনিক্র পরিচালনা এবং নিয়ন্ত্রণ কার্যক্রমকে উন্নত করে চিহ্নটক সুদৃঢ় করন্তু। বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত রোগ নিরীক্ষণকে প্রোৎসাহিত করা বহু ক্ষেত্রীয় অংশীদার মানক সহিত সহযোগ করন্তু। গ্রাহক মানে এহা করে পারিবে। WHO সুরক্ষিত খাদ্যর 5টি চাবিকাঠি অনুসরণ করে ঘরে নিরাপদ খাদ্য পরিচালনা অভ্যাস করন্তু। খাদ্য পুনরাবৃত্তি, মহামারী এবং নিরাপদ খাদ্য অভ্যাস বিষয়ে নির্ভরযোগ্য উৎসরু অপডেট যাঞ্চ করে সূচনা রাখন্তু এবং প্রমাণ অনুযায়ী কার্য করন্তু। অসুরক্ষিত খাদ্য বিষয়

সোনা মণ্ডপরে বসি করি দিনে তু অনাউথিলু গরি সোনা মণ্ডপরে বসি করি দিনে তু অনাউথিলু গরি তো নেত্র মো নেত্র এক নেত্র হেলা অনাই রহিলি ঘড়ি চারিয়ারে চম্পা গরি।

0: বাবুরে দাদা যেনতা গীত পরিবেশন কলে ঘুমরা গীত বলুন
1: হই হই হই
0: বড়া খুশি লাগলা
1: হই যে দাদা আর খনে তক উসত লাগবা বিশেষ অগে আয়া ওড়ে খেটিছন চাষবাসর কথা আয়ে আমার দাদা কথাবার্তা হউছে এরা খনে চাল শুনু প্রায়ত আমি যেতেবেলে লোকমানকর খাইবার পিবার অভ্যাস যেতেবেলে দেখুছু তো আমার সমাজ নে প্রায়ত দুই বর্গ

0: শ্রোতা বন্ধু স্বাগত আপনার আপনার কার্যক্রম সম্পর্কিত সুচিন্তিত মতামত সবুক আজ আপনার হোয়াটসঅ্যাপ মাধ্যমে আসি কিছু মতামতকে নিয়ে কিছু চিঠিপত্র আকাশবাণীর প্রসারণ কক্ষর আমি অছু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক
1: আশ্বাসনা পট্টনাক
0: নমস্কার আশ্বাসনা দেখবা আমার শ্রোতা বন্ধু মানুষ মতামত চিঠিপত্র কি কোথায়

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পশুপক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই কিছি উপায়।
4: অংশুঘাত নহেবা পাই দিন 11টারু অপরাহ্ন 3টা পর্যন্ত টাণ খরারে গৃহপালিত প্রাণীমানঙ্কু বাহারকু নছাড়ি গুহাড়রে কিংবা ছাই স্থানরে রখন্তু।
3: পশুপক্ষীঙ্কু স্বচ্ছ থণ্ডা পানি পিইবাকু দিয়ন্তু এবং প্রাণীঙ্ক বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
4: গুহাড় কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু।
3: বুলা পশু ও পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা।
4: অংশুঘাত হলে পশুপক্ষী মানে কিছু খাঁতি না, পাটি বাটে নিঃশ্বাস নেওয়া সহ ধকেই হুঁতি, পাটি ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
3: অংশুঘাত আক্রান্ত প্রাণীকে তুরন্ত থণ্ডা ছাই স্থানকে স্থানান্তরিত করন্তু। প্রচুর থণ্ডা পানি পিইবা দেওয়া সহ নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু।
3: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: শ্রোতা বন্ধু, আপনার কতটি হিন্দি ভক্তিগীত শুনেছেন পারম্পরিক রচনার জগজিৎ সিংহ কণ্ঠরে।